সিঙ্গাটি হেলথ কেয়ার এন্ড ডায়াগনোস্টিক সেন্টার প্রাড়ি বেগুচার সিঙ্গাটি লামাবগর জানি বাটোকো দায়াপট্টি সম্পর্ক নম্বর 9767 39 57 22।